0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা। আজ মঙ্গলবার, 17ই ভাদ্র, 18ই রবিউল আউয়াল, 1লা সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাহমিদা হক। শুরুতেই শিরোনাম। মন্ত্রিসভার বৈঠকে নবম পে স্কেলের প্রস্তাব অনুমোদন, গত 1লা জুলাই থেকে কার্যকর, বাস্তবায়ন হবে 3 ধাপে। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দলের 5 দিনব্যাপী কর্মসূচি। চোরাচালান মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান। স্পিকারের সঙ্গে আইপিইউর মহাপরিচালকের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর। আগামী বছর থেকে দেশের 1,10,00,000 শিক্ষার্থীকে স্কুল ফিডিং এর আওতায় আনা হবে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের রায়। ইরান এবং যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার পর তেহরানের বিরুদ্ধে পুনরায় হামলার হুমকি ওয়াশিংটনের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন স্কেল 2026 অনুমোদন করেছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল 2026 এবং উক্ত বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলী 2026 অনুমোদন করা হয়েছে, যা চলতি বছরের 1লা জুলাই থেকে কার্যকর হবে। অনুমোদিত জাতীয় বেতন স্কেল 2026-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান 20টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেলে সর্বনিম্ন প্রাথমিক মূল বেতন 20তম গ্রেডের জন্য 20,000 টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন প্রথম গ্রেডের জন্য 1,56,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ন্যায্যতার বিষয় বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বিদ্যমান 1:1.945 থেকে কমিয়ে 1:1.78 করা হয়েছে। ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 142% এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন 100% বৃদ্ধি পাবে। পরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় তিনি বলেন,
2: প্রথম গ্রেডে 2015 সালে ছিল 78,000 টাকা নির্ধারিত ছিল, এখন সেটা হচ্ছে 1,56,000 টাকা, 100% বৃদ্ধি হচ্ছে এখানটায়। সিমিলারলি এইভাবে 11 গ্রেড পর্যন্ত আমরা 100% হারে বৃদ্ধিগুলো হচ্ছে। পরবর্তীতে যে লোয়ার গ্রেডে যারা আছেন, যেমন 12 গ্রেডে এই বৃদ্ধিটা হচ্ছে 115%, তারপরেরটাতে হচ্ছে 118%, 14 গ্রেডে হচ্ছে 130%, 15 গ্রেডে হচ্ছে 135%, 16 গ্রেডে হচ্ছে 135%, 17 গ্রেডে 138%, 18 গ্রেডে 139%, এবং 19 গ্রেডে হয়েছে 141%, এবং 20 গ্রেডে হয়েছে 142% বৃদ্ধি করা হয়েছে। ওভারঅল চেষ্টা করা হয়েছে যাতে অন্তত পক্ষে যে স্কেলে ইনফ্লেশন হয়েছে পুরোটা রিচ করা যায় নাই, তার কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে।
0: নাসিবুল গনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার 1 গ্রেড 1 পেনশন বা 1 র্যাঙ্ক 1 পেনশন ORP পদ্ধতি প্রবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। এ পদ্ধতি সামরিক ও অসামরিক সকল ক্ষেত্রে একই সাথে বাস্তবায়ন হওয়া প্রয়োজন। ORP পদ্ধতি এই মুহূর্তে বাস্তবায়নের ক্ষেত্রে বিপুল আর্থিক সংশ্লেষ থাকায় এবং অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে 2019 সালের পূর্বের অবসর গ্রহণকারীদের কোনো তথ্য না থাকায় সরকার ORP পর্যায়ক্রমে 2030 সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এই মুহূর্তে বিকল্প ব্যবস্থা হিসেবে অবসরভোগী পেনশনধারীদের জীবনযাত্রার মান ও বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে স্ল্যাব ভিত্তিক নিট পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসিক 3,000 টাকা ভাতা প্রাপ্য হবেন। তাছাড়া ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় মোবাইল ভাতার আওতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এতদিন শুধুমাত্র প্রথম গ্রেড থেকে পঞ্চম গ্রেডের কর্মচারীদের জন্য মোবাইল ভাতা প্রযোজ্য ছিল। জাতীয় বেতন স্কেল 2026 অনুযায়ী সকল গ্রেডের কর্মচারীগণ মোবাইল ভাতা পাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জিয়াউর রহমান বিএনপি সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন এবং 1981 সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন। এ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে।
3: ১৯৭১ জাতির ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি। জীবন বাজি রেখে রণাঙ্গনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন জিয়াউর রহমান। কিন্তু ১৯৭৫ নভেম্বরে আসে আরেকটি ক্রান্তিকাল। সে সময় সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের হাল ধরেন তিনি। ক্ষমতা গ্রহণ করে জিয়াউর রহমান সামরিক শাসন তুলে দিয়ে চালু করেন বহুদলীয় গণতন্ত্র। বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের উপর ভিত্তি করে 1978 সালে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে নতুন রাজনৈতিক দল। কিন্তু প্রেসিডেন্ট হয়েও তিনি ক্ষমতা আঁকড়ে থাকেননি, ঘোষণা দেন নির্বাচনের। 1979 সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে সরকার গঠন করে বিএনপি। দেশ গঠনে ঐতিহাসিক 19 দফার ঘোষণা দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রায় 5.5 বছরের শাসনামলে রাষ্ট্রের মৌলিক কাঠামোয় ব্যাপক সংস্কার করেন বিএনপির প্রতিষ্ঠাতা।
4: শাসনতন্ত্রের 4টি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা।
3: চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশালের বিলুপ্তি, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন জিয়াউর রহমান। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন এই মহান পুরুষ। তার মৃত্যুতে বিএনপির রাজনীতি মাঝে কিছুটা হোঁচট খায়। কিন্তু তার সহধর্মিনী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। সেই আন্দোলনে এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে জনগণের সমর্থনে জয়ী হয়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিএনপি। বেগম জিয়া হন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে তলাবিহীন ঝুড়ি দেশ থেকে বাংলাদেশ পরিণত হয় ইমার্জিং টাইগারে। এরপর 2001 সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর আবারও দেশের প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। এ সময় যোগাযোগ ব্যবস্থা সহ দেশের সামগ্রিক উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন তিনি। কিন্তু বিএনপিকে নিয়ে শুরু হয় আবারও নতুন ষড়যন্ত্র। এরই ধারাবাহিকতায় আসে 111। খালেদা জিয়াকে নেওয়া হয় কারাগারে এবং তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় লন্ডনে। খালেদা জিয়াকে চাপ দেওয়া হয় রাজনীতি ছেড়ে দেশত্যাগের জন্য। কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন,
5: দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজেই আমি দেশের বাইরে যাব না।
3: 2008 সালের বিতর্কিত নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেদা জিয়া সহ বিএনপি নেতাকর্মীদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাগারে নেওয়া হয় হাজারো নেতাকর্মীকে। কিন্তু তাতেও দমে যায়নি দলটি। দীর্ঘ প্রায় 17 বছর নানা অত্যাচার, নির্যাতন ও চড়াই উত্রায়ের মাঝেও স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন অব্যাহত রাখে বিএনপি। অবশেষে 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে কারামুক্ত হন খালেদা জিয়া সহ রাজবন্দীরা। তারেক রহমান দেশে ফেরেন। গত বছরের ডিসেম্বরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন তিনি। এরপর দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। তার নেতৃত্বে 2026 সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ।
6: இன்று செப்டம்பர் மாதம் முதலாம் திகதி 2026 செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர் அருள்மிகு ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த மகோத்சவத்தில் இன்றைய தினம் 4வது நாள் திருவிழா நடைபெற உள்ளது. மடூர் சீமை மாதோவை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோத்சவம் இம்மாதம் 8வது திகதி ஆரம்பமாக உள்ளது. கல்முனை மாநகர் அருள்மிகு ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவத்தில் இன்றைய தினம் 7வது நாள் திருவிழா நடைபெற உள்ளது. ஆயத்தேமலை சதாசகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவில் இன்றைய தினமும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற உள்ளன. மட்டக்களப்பு திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வருடாந்த மகோத்சவம் இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. மட்டக்களப்பு குமாரபுரம் புன்னைச்சோலை ஆலையடி ஸ்ரீ நாகதம்பரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் நாளைய தினம் வைரவர் பூஜை இடம்பெற உள்ளது. இதேபோன்று உங்கள் பிரதேசங்களில் இடம்பெற உள்ள சமய சமூக கலை கலாச்சார பாடசாலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை சக்தியின் நாட்குறிப்பு தபால் பெட்டி இலக்கம் 75 தெப்பானம பன்னிப்பிட்டி என்ற முகவரிக்கும் 0700-283-854 என்ற எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கும் அனுப்பி வையுங்கள்.
1: சக்தியின் நாட்குறிப்பு.
7: இன்னைக்கு வணக்கம் தாயகம் நிகழ்ச்சியை பொறுத்த வரைக்கும் குட்டீஸ் கிட்ட ஒரு விடுகதை கேட்டோம் இல்லையா? நான் எதிர்பார்த்தது ஒரு விடை தான், ஆனா க்ளூவே கொடுக்காம எக்கச்சக்கமான விடையெல்லாம் கண்டுபிடிச்சிருக்கீங்க. நீங்க கண்டுபிடிச்சது எல்லாமே சரியான விடை தான். இப்போ வரைக்கும் யாரெல்லாம் சரியான விடை சொல்லிருக்காங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. நேரம் 6:41.
8: இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக நாமமாக இலங்கை வங்கி மீண்டும் முடிசூட்டப்பட்டுள்ளது. முன்னேற்றம், ஒற்றுமை மற்றும் தேசத்தின் மீதான எமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வலுப்பெற்ற நாம் இலங்கை வங்கி தேசத்தின் வங்கியாளர்.

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।